0: দ্বিধা করা কষ্ট বিচার জানো রেডিও নেটওয়ার্ক
1: तपाईं अहिले उज्यालो रेडियो नेटवर्क को चित्र रह